শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 13ই আগস্ট বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। জাপানের মূল ভূখণ্ডের উপর দিয়ে একটি শক্তিশালী ঝড় বয়ে যাওয়ায় টোকিও এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ঝুঁকি এখনও কেটে যায়নি। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চ্যান হোমকে মঙ্গলবার সকালে গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ হিসেবে পুনরায় শ্রেণীবদ্ধ করা হয়েছে। বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। তোচিগি জেলায় ক্ষয়ক্ষতির খবরের মধ্যে মঙ্গলবার একটি এক্সপ্রেসওয়েতে নির্মাণ প্রতিবন্ধক ধসে পড়া সম্পর্কে জানা গেছে। একটি গাড়ি আটকা পড়ে গেলেও কেউ আহত হননি। ঝড়ের কারণে উৎসুনোমিয়া স্টেশনের কাছে ও টোকিওতে গাছপালা উপড়ে পড়েছে। ইবারাকি ও তোচিগি জেলায় মোট 4 জন সামান্য আহত হয়েছেন। বুধবার পশ্চিমাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষ ভূমিধস, নদীর জল ফুলে ওঠা ও বন্যা নিয়ে সতর্ক করে দিচ্ছে। ঝড়টি এখন জাপান সাগরের উপর অবস্থান করছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি শিনজিরো বলেছেন, উত্তর কোরিয়া বুধবার সকালে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কোইজুমি সাংবাদিকদের জানান, ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং এটি প্রায় 690 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তিনি বলেন, এটি জাপানের একান্ত অর্থনৈতিক এলাকার বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। কোইজুমি বলেন, উত্তর কোরিয়ার উপর্যুপরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও অন্যান্য কর্মকাণ্ড জাপান এবং বৈশ্বিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। বেইজিংয়ে অবস্থিত দেশের দূতাবাসের মাধ্যমে জাপান উত্তর কোরিয়ার কাছে প্রতিবাদ জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এবছর উত্তর কোরিয়া সম্ভবত সপ্তমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সোমবার কলম্বিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা 180 ছাড়িয়ে গেছে এবং জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে আরও জীবিতদের খুঁজে বের করতে সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন। স্থানীয় সময় সোমবার সকাল 7:30টার দিকে 7.4 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল দেশটির পশ্চিমাঞ্চলে। প্রচণ্ড কম্পনে ভূমিকম্পের কেন্দ্রস্থল ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বিস্তৃত এলাকা জুড়ে ভবন ধসে পড়েছে। জাতিসংঘ বলছে,

নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটরের সাবেক প্রেসিডেন্ট ওকুদা হিরোশি শনিবার প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল 93 বছর। মিয়ে জেলার বাসিন্দা ওকুদা 1955 সালে টয়োটার তৎকালীন বিক্রয় কোম্পানিতে যোগ দেন। পরবর্তীতে কোম্পানি টয়োটার উৎপাদন শাখার সাথে একীভূত হয়ে টয়োটা মোটর নামে পরিচিতি লাভ করে। 1995 সালে টয়োটার প্রতিষ্ঠাতা পরিবারের বাইরের প্রথম ব্যক্তি হিসেবে কোম্পানি প্রেসিডেন্ট হন ওকুদা। তার কার্যকালে টয়োটা প্রিয়াস হাইব্রিড গাড়ি বাজারে চালু করার পাশাপাশি পরিবেশগত উদ্যোগ জোরদার করেছিল। বৈদেশিক বাজারেও কোম্পানিটি সম্প্রসারণ ত্বরান্বিত করেছিল। 1999 সালে টয়োটার চেয়ারম্যান হওয়ার পর ওকুদা জাপানের ব্যবসায়ী সম্প্রদায়ের দিকে মনোযোগ সরিয়ে নেন। তৎকালীন প্রধানমন্ত্রী কোইজুমি জুনিচিরোর অধীনে সরকারের অর্থনৈতিক ও আর্থিক নীতি প্যানেলের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি 2002 সালে বর্তমান জাপান ব্যবসায়িক ফেডারেশন বা কেইদান রেনের প্রথম সভাপতি পদে আসীন হন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। দক্ষিণ কোরিয়ার পুলিশ বলছে দুইজন বিদেশিকে তারা গ্রেফতার করেছে। দেশের একটি মার্কিন সামরিক ঘাঁটির কাছে অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগ যাদের বিরুদ্ধে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে তারা দুজনই হচ্ছেন চীনের সামরিক বাহিনীর সাবেক সদস্য। কিয়ংগি নাম্বু প্রদেশের পুলিশ এজেন্সি মঙ্গলবার দুই বিদেশিকে আটকের ঘোষণা প্রচার করে, যাদের একজনের বয়স 60-এর ঘরে এবং অন্যজন 40-এর ঘরে। এজেন্সি বলেছে উভয় ব্যক্তির নিজ দেশের সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পুলিশ বলছে 60-এর ঘরে বয়সের সন্দেহভাজন ব্যক্তি 2024 সাল থেকে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর যৌথ মহড়া চলার সময় বেশ কয়েকবার দক্ষিণ কোরিয়া সফর করেছেন। দক্ষিণ পশ্চিমের শহর কুনসানে অবস্থিত ঘাঁটির কাছে একটি হোটেলে বেতার বার্তা ধারণ ও অন্যান্য যন্ত্রপাতি বসিয়ে যুদ্ধ বিমান ও ভূমিতে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষের মধ্যে যোগাযোগে আড়ি পাতায় তিনি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হয়। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে যে সন্দেহভাজন অন্য ব্যক্তি অর্থ ও পণ্যের বিনিময়ে মার্কিন ঘাঁটিতে কর্মরত একজন দক্ষিণ কোরীয় কর্মীর কাছ থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছিলেন। সংবাদ মাধ্যম বলছে দক্ষিণ কোরিয়ায় চীনা সেনাবাহিনীর সাবেক সদস্যদের এরকম অভিযোগে গ্রেপ্তার হওয়া হচ্ছে অস্বাভাবিক। ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া সংস্থা বলছে পশ্চিম ইউরোপে জুন ও জুলাই মাসের গড় তাপমাত্রা ছিল রেকর্ড সর্বোচ্চ। কোপেরনিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা ঘোষণা করেছে যে ফ্রান্স, স্পেন ও জার্মানি সহ বিভিন্ন দেশের গড় তাপমাত্রা 21.62 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। 1991 থেকে 2020 সালের মধ্যবর্তী সময়ের গড় তাপমাত্রার চাইতে এটা 2.79 ডিগ্রি বেশি। সংস্থা বলেছে গ্রীষ্মের শুরু থেকে তাপ প্রবাহের অস্বাভাবিক দীর্ঘস্থায়িত্ব এর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। একই সাথে খুব কম বৃষ্টিপাতের অভিজ্ঞতার মধ্যে দিয়েও অঞ্চলকে যেতে হচ্ছে। আবহাওয়া সংস্থা বলছে সেন, রাইন ও দানিউবের মতো নদীতে পানির স্তর খুবই নিচে নেমে যাওয়ায় পানি সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হচ্ছে। মধ্যমেয়াদী পাল্লার ইউরোপীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের একজন কর্মকর্তা উল্লেখ করেছেন যে দীর্ঘস্থায়ী উচ্চচাপ ব্যবস্থা এই অঞ্চলে তাপকে আটকে রেখেছিল। সংগঠনের মুখপাত্র বলেছেন মাটি শুকিয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে শীতল করার সমর্থতা হারিয়ে ফেলায় তাপ খুব সহজে জমা হতে থাকার পরিবেশ সেটা তৈরি করে দিচ্ছে। তিনি আরো বলেন জলবায়ু পরিবর্তন কিভাবে তাপ প্রবাহের চরম অবস্থাকে তীব্রতর করে দিচ্ছে এটা হচ্ছে তার একটি সুস্পষ্ট দৃষ্টান্ত।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 14 আগস্ট শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো জাপানের উত্তর ভূখণ্ড সফর করেছেন। রাশিয়া এই দ্বীপগুলো নিয়ন্ত্রণ করে, জাপান এগুলোর মালিকানা দাবি করে এবং এই সফরের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বৃহস্পতিবার জানায় যে পুতিন এতরফু দ্বীপে একটি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন। জাপান রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দ্বীপগুলোর মধ্যে 4টির মালিকানা দাবি করে এবং সেগুলোকে উত্তর ভূখণ্ড বলে অভিহিত করে। জাপান সরকার দাবি করে যে দ্বীপগুলো জাপানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। জাপান সরকারের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বীপগুলো অবৈধভাবে দখল করা হয়। ভূখণ্ডগত সমস্যার নিষ্পত্তি এবং একটি শান্তি চুক্তি সম্পাদনের মৌলিক নীতি অনুযায়ী জাপান রাশিয়ার সাথে আলোচনায় নিযুক্ত হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী আবে শিনজোর প্রশাসনের অধীনে এই আলোচনা গতিশীল হয়ে উঠেছিল। রাশিয়ার ইউক্রেন আক্রমণের জবাবে জাপান 2022 সালের মার্চ মাসে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোর করতে শুরু করে। মস্কো নিষেধাজ্ঞার প্রতিবাদ জানায় এবং দ্বীপ সংক্রান্ত আলোচনা সহ জাপানের সাথে শান্তি চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করার অভিপ্রায় ব্যক্ত করে। এরপর রাশিয়া একের পর এক উচ্চপদস্থ কর্মকর্তাদের এতরফু দ্বীপে পাঠায়। বুধবার রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মহড়া পরিদর্শনকালে পুতিন জাপানের সমালোচনা করেন। ইউক্রেনে আগ্রাসন দীর্ঘায়িত হওয়ার মাঝে জাপানকে নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা হিসেবেই তার এই দ্বীপ সফর হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, এতরফু দ্বীপসহ উত্তর ভূখণ্ড ঐতিহাসিকভাবে এবং এমনকি আন্তর্জাতিক আইন অনুসারেও আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। জাপান এই সফরের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। জাপান ও যুক্তরাষ্ট্র সহ 40টিরও বেশি দেশ একটি যৌথ বিবৃতি জারি করে এই আহ্বান জানিয়েছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং মহাকাশযান উৎক্ষেপণের পরিকল্পনা থাকলে সকল দেশকে কমপক্ষে 24 ঘন্টা আগে সে বিষয়ে অবহিত করতে হবে। মঙ্গলবার জারি করা এই বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে মনে করা হচ্ছে যে গত মাসে প্রশান্ত মহাসাগরে ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য চীনের একটি নকল ওয়ারহেড যুক্ত কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণেই এই আহ্বানটি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কার্যক্রমে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মহাকাশযান উৎক্ষেপণের ক্ষেত্রে অবহিতকরণ ও সংঘাত নিরসনের জন্য অধিকাংশ রাষ্ট্র কর্তৃক গৃহীত আদর্শ পদ্ধতি অনুসৃত হয়নি। এতে আরও বলা হয়েছে, যথেষ্ট আগাম বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য ছাড়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো বিপজ্জনক এবং এটি এই পরীক্ষাস্থলের নিকটবর্তী সংশ্লিষ্ট দেশগুলোর শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। বিবৃতিটির অন্যান্য প্রণয়নকারীদের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও ফ্রান্স। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গত মাসে পরীক্ষাটির পরপরই বলেছিলেন যে সংশ্লিষ্ট দেশগুলোকে আগে অবহিত করা হয়েছিল। তিনি এও বলেছিলেন যে পরীক্ষাটি আন্তর্জাতিক আইন এবং প্রথাগত আন্তর্জাতিক মহড়ার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের জাতীয় পতাকার ক্ষতি সাধন করলে তার জন্য শাস্তি প্রদানের একটি আইন বৃহস্পতিবার কার্যকর হয়েছে। বিলটি যৌথভাবে উত্থাপন করেছিল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির ক্ষমতাসীন জোটের পাশাপাশি ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপল এবং সানসেইত। সংসদের উভয় কক্ষে এটি অনুমোদিত হয় জুলাই মাসে। আইনে বলা হয়েছে এই পতাকা হল একটি বাস্তব বস্তু যা জাপানের জাতীয় পতাকা হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য সামাজিকভাবে স্বীকৃত। এতে বলা হয়েছে জনসমক্ষে যদি এমনভাবে পতাকার ক্ষতি সাধন, অপসারণ বা বিকৃতি করা হয় যা উল্লেখযোগ্য অস্বস্তি বা বিরক্তির সৃষ্টি করে, তাহলে তার শাস্তি হিসেবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা 2,00,000 ইয়েন বা প্রায় $1,250 পর্যন্ত জরিমানা হতে পারে। এতে আরও বলা হয়েছে পতাকা অবমাননার কোনো নির্দিষ্ট কাজ শাস্তিযোগ্য কি না তা নির্ধারণ করার ক্ষেত্রে কাজটি পরীক্ষা করে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে বস্তুনিষ্ঠভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনের বয়ানে আরও বলা হয়েছে যে আইনটি প্রয়োগের ক্ষেত্রে তা যাতে জনগণের বাকস্বাধীনতাসহ সংবিধানে প্রদত্ত স্বাধীনতা ও অধিকারসমূহ অন্যায়ভাবে লঙ্ঘন না করে সেই বিষয়টি বিবেচনায় রাখতে হবে। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। জাপানের স্থানীয় সময় বুধবার বিকেল 4:20 তাদের আলোচনা শুরু হয় এবং প্রায় 20 মিনিট ধরে চলে। তাকাইচি বলেছেন এই জলপথ ঘিরে চলতে থাকা বর্তমান সামরিক উত্তেজনাকে প্রশমিত করা এবং পরিস্থিতিকে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি। তিনি জাপানের এই অবস্থান ব্যক্ত করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের উচিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে তাদের সংঘাতের অবসান ঘটাতে আলোচনা করা এবং পারমাণবিক ও অন্যান্য বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো। তাদের এই আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন ইরান ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে একটি নতুন সমুদ্রপথ নির্ধারণের জন্য আলোচনা করছে। তাকাইচি পেজেশকিয়ানকে বলেন যে কোনো অতিরিক্ত ফি ছাড়া অবাধ ও নিরাপদ নৌচলাচল পুনরুদ্ধার করা জরুরি। তিনি এই জলপথ ব্যবহারকারী দেশগুলো সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তার প্রতি অনুরোধ জানান। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও অন্যান্য দৃষ্টিকোণ থেকে ইয়েমেনের উপকূলবর্তী বাব আল মানদেব প্রণালীর পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাকাইচি। মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই প্রণালী দিয়ে চলাচলকারী একটি জাহাজে হামলা চালিয়েছে যাতে নাবিকসহ 6 জন নিহত হয়েছেন। হুতিদেরকে আত্মসংযম প্রদর্শনের আহ্বান জানানোর জন্য তাকাইচি পেজেশকিয়ানের প্রতি অনুরোধ জানান। পেজেশকিয়ান হরমুজ প্রণালী দিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার বর্তমান অবস্থা এবং এ বিষয়ে ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তাকাইচিকে অবহিত করেন। ইরানের প্রেসিডেন্ট এটি ব্যাখ্যা করেছেন বলে জানা গেছে যে ইরান সৌদি আরবের সঙ্গে আলোচনার পাশাপাশি বাব আল মানদেব প্রণালী নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত বাংলা খবর শেষ হল। এরপর সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া, কেমন আছেন বন্ধুরা? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর সঙ্গে আছি আমি হিরক খান। শ্রোতা বন্ধু, আসুন জাপানি শিখি আমরা একসঙ্গে।
0: আজ আসরের ২৪তম পাঠে আমরা শিখব কোনো খাবার আপনার খেতে অসুবিধে থাকলে তা জাপানিতে বলার উপায়।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপিত জাপানি কথাবার্তায় আমাদের প্রধান চরিত্র তাম। সে ভিয়েতনাম থেকে জাপানে পড়তে এসেছে। হারুসা

0: হাউস নামক এক যৌথ ভাড়াটে বাড়িতে সে বসবাস করে। একই বাড়ির বাসিন্দা কাইতো আজ জাপানি ধাঁচের ব্রেকফাস্ট তৈরি করে এনেছে।
1: বন্ধুরা আসুন তাহলে শুনে দেখি ২৪তম পাঠে কি বলা হচ্ছে।
2: これ生卵ですか？
3: はい。
2: すみません。私、生卵は食べられません。
4: そう。じゃあ納豆もダメ？
2: 納豆、大好きです。
0: টেবিল ভর্তি সাজানো রয়েছে প্রথাগত জাপানি ধাঁচের ব্রেকফাস্ট, যেমন রান্না করা ভাত, মিসো স্যুপ এবং গ্রিল করা মাছ। কাইতো এবং তাম সেই কথাটি উচ্চারণ করল যেটি জাপানিরা সাধারণত খাওয়ার শুরুতে বলেন।
1: খাবার গ্রহণ করছি।
0: ডাইনিং টেবিলে থাকা রোবট বাড়িওয়ালি হারুসান বললেন,
1: জাপানি খাবার বেশ স্বাস্থ্যকর।
0: হারুসানকে তাম জিজ্ঞেস করল,
2: これ生卵ですか？
1: এটা কি কাঁচা ডিম?
0: হারুসান বললেন,
3: হাই।
1: হ্যাঁ।
0: তাম ক্ষমা চাইল,
2: すみません।
1: মাফ করবেন।
2: 私生卵は食べられません。
1: আমি কাঁচা ডিম খেতে পারি না।
0: কাইতো বলে,
4: そう。
1: ও তাই নাকি?
4: じゃあ納豆もダメ？
1: তাহলে納豆খেতেও আপত্তি আছে নাকি?
0: এবার তাম আনন্দের সঙ্গে জানায়,
2: 納豆大好きです。
1: নাত্তো আমার ভীষণ পছন্দ।
0: দিদি, নাত্তো আসলে কি রকম খাবার?
1: নাত্তো নামক খাবারটি তৈরি হয় গাঁজানো সয়াবিন থেকে। নাত্তো আঠালো ধরনের এবং এর আছে তীব্র এক গন্ধ, যা সবার কাছে আকর্ষণীয় নাও হতে পারে।
0: তবে তামের এটা বেশ পছন্দ বলেই মনে হচ্ছে।
1: আজকের মূল বাক্য হল, আমি কাঁচা ডিম খেতে পারি না। এই প্যাটার্ন অনুযায়ী আপনি যে কোনো খাবার খেতে অপারগতা প্রকাশ করতে পারেন। এবার কথাটি বিশ্লেষণ করা যাক।
5: নামাতামাগো
1: মানে হল কাঁচা ডিম এবং মানে খেতে পারি না। আজকের পয়েন্ট হচ্ছে কোনো কিছু করতে অপারগতা প্রকাশের উপায়। যেমন এই পাঠে আমরা পেয়েছি খেতে পারি না বা
5: 食べられません।
1: এখানে মূল ক্রিয়াপদ
5: 食べる
1: বা খাওয়া কথাটির সক্ষমতা জ্ঞাপক রূপান্তর
5: 食べられる
1: ব্যবহার করা হয়েছে, যার অর্থ খেতে পারা।
5: 食べられる
1: কথাটির মার্জিত নাবোধক রূপ
5: 食べられません।
0: বুঝতে পেরেছি, খেতে পারি না মানে হল食べられません।
1: খেয়াল রাখবেন যে খাবারটা খেতে পারেন না তারপরে পার্টিকেল ওয়া বসবে এবং এর পরপর বলুন
5: 食べられません।
0: শ্রোতা বন্ধু, বুঝে নিয়েছেন তো? এবার শুনে শুনে শব্দ করে বলুন,
5: 食べられません।生卵は食べられません。
1: এবারে একটি বাক্যালাপ শুনি যেখানে এক ভদ্রমহিলা জাপানি খাবার খেতে গিয়ে বলছেন যে তিনি সুনির্দিষ্ট একটি পদ খেতে পারেন না।
6: দোজো তাকসান তাবেতে কুদাসাই।
2: সুমিমাসেন ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারেমাসেন।
1: কথাগুলো বোঝার চেষ্টা করা যাক।
6: দোজো তাকসান তাবেতে কুদাসাই,
0: প্লিজ বেশি করে খান।
5: দোজো
1: কথাটি কাউকে কোনো কিছু সাধার সময় বা কোনো অফার বা আমন্ত্রণ জানানোর সময় বলা হয়, যার অর্থ প্লিজ। এরপরে
5: তাকসাং
1: মানে হল প্রচুর বা বেশি করে, এবং
5: তাবেতে কুদাসাই
1: মানে প্লিজ খান। এর মধ্যে আছে
5: তাবেরু
1: বা খাওয়া ক্রিয়ার তে রূপ, এবং এর পরে আছে
5: কুদাসাই।
2: সুমিমাসেন ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারেমাসেন।
0: মাফ করবেন, আমি সাশিমি খেতে পারি না।
5: সুমিমাসেন
1: কথাটির অর্থ এখানে দুঃখিত বা মাফ করবেন বা কিছু মনে করবেন না ইত্যাদি বোঝাচ্ছে।
5: ওয়াতাশি
1: মানে হলো আমি, আর
5: সাশিমি
1: হচ্ছে কাঁচা মাছের তৈরি একটি জাপানি পদ।
0: এবারে আপনাদের পালা, শুনে শুনে শব্দ করে বলুন।
5: সাশিমি ওয়া তাবেরারেমাসেন। ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারেমাসেন। সুমিমাসেন ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারেমাসেন।
1: ঠিক আছে, এবার আরো কিছু খাবার নিয়ে অপারগতা প্রকাশ করা যাক। ধরুন কারো পর্ক খেতে মানা। পর্ক বা শুকুরের মাংস কথাটির জাপানি
5: বুতানিকু, বুতানিকু।
1: তাহলে পুরো কথাটি কি হবে?
3: সুমিমাসেন ওয়াতাশি বুতানিকু ওয়া তাবেরারেমাসেন।
0: বন্ধুরা ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি।
1: আজকের বোনাস বাক্য, তাম এবং কাইতো এই কথাটি তাদের সংলাপে বলেছে
7: ইতাদাকিমাস,
5: ইতাদাকিমাস।
1: এটা হলো কোনো কিছু খেতে আরম্ভ করার আনুষ্ঠানিক ঘোষণা। খাদ্যের প্রতি ভক্তি এবং খাদ্য সরবরাহ ও প্রস্তুতকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এই কথাটি দিয়ে। জাপানিদের কেউ কেউ দুই হাতের তালু একত্র করে নমস্কারের ভঙ্গিতে ইতাদাকিমাস বলে থাকেন। আবার খাওয়া সম্পন্ন হয়ে গেলে প্রথাগতভাবে বলা হয়
5: গোচ্ছোসামাদেশতা।
1: কাজেই মনে রাখবেন, খাওয়ার শুরুতে
5: ইতাদাকিমাস
1: এবং খাওয়া শেষ হলে
5: গোচ্ছোসামাদেশতা।
0: এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন
5: ইতাদাকিমাস, গোচ্ছোসামাদেশতা।
1: এ পর্যায়ে আরো একবার শুনে নেব আজকের কথোপকথন।
7: ইতাদাকিমাস।
8: নিহনশোকু ওয়া কেনকো নি ই ইন দেসু ইয়ো।
2: কোরে নামাতামাগো দেসু কা?
8: হাই।
2: সুমিমাসেন, ওয়াতাশি নামাতামাগো ওয়া তাবেরারেমাসেন।
4: সো, জা নাত্তো মো দামে?
2: নাত্তো দাইসুকি দেসু।
0: এবার কাইতো আপনার ভোজন বিশারদ পর্ব। এ পর্বে আজ কথা হবে জাপানের ব্রেকফাস্ট বা সকালের নাস্তা নিয়ে।
1: আচ্ছা হিরোকসান, জাপানি ব্রেকফাস্ট সম্পর্কে আপনার কি ধারণা?
0: আমার তো মনে হয় প্রথাগত ধাঁচের জাপানি ব্রেকফাস্টে থাকবে এক বাটি ভাত, মিসো স্যুপ আর গ্রিল করা মাছ, ঠিক যেমনটি আজকের স্কিট থেকে বোঝা গেল।
1: আপনার ধারণা একদম ঠিক। টিপিক্যাল জাপানি ব্রেকফাস্ট বলতে সেটাই ধরে নিতে পারেন। কখনো হয়তো ভাতের সঙ্গে থাকবে নাত্তো, শুকানো সামুদ্রিক শৈবাল, প্লাম ফলের আচার অথবা ডিম। আজকের স্কিটে কাঁচা ডিমের কথা বলা হয়েছে, কিন্তু জাপানি ধাঁচের অমলেটও বেশ প্রচলিত।
0: আর পশ্চিমা ধাঁচের ব্রেকফাস্টের চল নেই?
1: আছে বই কি, অনেক জাপানি আজকাল ব্রেকফাস্ট হিসেবে খেয়ে থাকেন ব্রেড, ডিমের অমলেট বা ফ্রাইড এগ, ফ্রুট জুস আর কফি।
0: আমিও খেতে চাই। ওয়াতাশি মো তাবেতাই দেসু।
1: শ্রোতা বন্ধু, এই ছিল সহজে জাপানি ভাষার আজকের পর্ব। কেমন লাগলো জানাবেন। কিন্তু
0: আগামী পর্বে দেখব তাম কিছুটা অসুস্থ বোধ করছে, যথারীতি সঙ্গে থাকবেন আশা করি।